0: আমি ছবি মানছি, কিন্তু ভাগ্যে নেই খোটো মনে রয়েছে।
1: ভাগ্যে খোটো নেই রকম তুমি জন্মে গেলে নি বলতে, ভাগ্যে তো আপনি বরণ করছে।
0: কত রে তোর মানে তুমি ভাগ্যে বড় উঠেছ কিনা?